চার পুত্রের রাজকীয় বিবাহ পর্ব সমাধা করে মহারাজ দশরথ যখন সবান্ধব অযোধ্যায় ফিরে এলেন, তখন ঘরে বাইরে সেই আনন্দ উন্মাদনা স্তিমিত হতে বহু সময় লেগেছিল। অবশেষে মানুষের চলমান জীবনযাত্রা এক সময় স্বাভাবিক হয়ে আসতে লাগল। কালের নিয়মে এইভাবেই কেটে গেল দ্বাদশ বৎসর। ততদিনে বৃদ্ধ রাজা আরও বৃদ্ধ হয়েছেন, আর কিশোর পুত্রেরা ততদিনে হয়ে উঠেছেন পূর্ণাঙ্গ সমর্থ যুবক। তখন তাদের রূপ গুণ সামর্থ্য আচরণে অযোধ্যাবাসী অভিভূত। তাদের মধ্যে শ্রীরামচন্দ্র আবার অনন্য, তিনি যেন সকলের ঘরের মানুষ, আত্মার আত্মীয়। শ্রীরামের সমতুল্য ধার্মিক, বীর্যবান, বেদজ্ঞ এবং শস্ত্রবিদ তখন যেন দুর্লভ। তিনি গুরু, ঋষি, স্বজন ও প্রজাকুলের নয়নমণি, ভাইদের আদর্শ, দৈতার স্বপ্ন, মায়েদের প্রাণ। একদিন রাজা দশরথ এক জরুরি সভা ডাকলেন। নানান দেশ থেকে দিকপাল রাজারা এসেছেন, উপস্থিত রাজ্যের যত ব্রাহ্মণ ও পুরোজন, অগুরু আর পুষ্পচন্দনের গন্ধে আমোদিত সভাকক্ষ।

0: মন্ত্রী অমাত্য পুরোহিত পরিবেষ্টিত হয়ে রাজা দশরথ আমন্ত্রিত সকল রাজন্যবর্গকে সম্বর্ধিত করে জলদগম্ভীর কণ্ঠে বললেন,
1: আমন্ত্রিত রাজন্যবর্গ ও প্রিয় সভাসদগণ, আপনারা অবগত আছেন যে আমার পূর্বপুরুষ ইক্ষ্বাকু বংশের নরপতিগণ পুত্রস্নেহে এই রাজ্য প্রতিপালন করেছেন। আমিও সাধ্যমতো এতকাল তাদেরই পদাঙ্ক অনুসরণের চেষ্টা করেছি, কিন্তু বয়সের ভারে আজ আমি জরাগ্রস্ত ও ক্লান্ত। এখন আপনাদের অনুমতি নিয়ে রাজকার্যের এই গুরুদায়িত্ব থেকে অবসর নিতে চাই। এক্ষেত্রে আমার পরিবর্তে আমি আমার জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্রের নাম উত্থাপন করছি। আপনাদের মনোভাব জেনে প্রীত হলাম। আমি জানি রাজত্ব যেমন রাজার নয় তেমনি প্রজারও নয়। রাজত্ব হলো ধর্মের, রাজা কেবল সেই ধর্মের সেবক ও প্রতিনিধি। এই আদর্শেই তো গড়ে উঠেছে ভারতের সামাজিক আর রাষ্ট্রীয় কাঠামো। এই সব কিছু বিবেচনা করলে আপনাদের শ্রী রামচন্দ্রই আদর্শ। আপনাদের আদেশানুসারে সেক্ষেত্রে আগামীকাল পুষ্যা নক্ষত্রে রামকে আমি যৌবরাজ্য অভিষিক্ত করতে চাই। উত্তম, তাহলে মহর্ষি বশিষ্ঠ এবং বামদেব আপনারা রামের অভিষেকের আয়োজন করুন। সুমন্ত্র, যাও রামকে রাজসভায় নিয়ে এসো।
2: জয় মহারাজ দশরথের জয়।

বৎসরাম, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, আমার একান্ত প্রিয়। তুমি নিজের গুণ ও চরিত্র বলে প্রজাদের মন জয় করেছ। এখন বসন্তকাল, মধুমাস, চারিদিকে ফুলের সমারোহ। তাই আগামীকাল শুভ পুষ্যা নক্ষত্রে তোমার রাজ্যাভিষেক হবে। আশীর্বাদ করি তুমি বিজয়ী জিতেন্দ্রীয় হয়ে কাম ক্রোধ

0: ফ্যাশন পরিহার করে অমাত্য প্রজাদের প্রতি অনুরাগী হয়ে রাজ্য শাসন করো। জয়স্থ
1: রাম রাজা হবেন, কাল মঙ্গল প্রভাতে হবে তাঁর অভিষেক। এই কথা রটনা হবার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে অযোধ্যা নগরী আনন্দ মুখর হয়ে উঠল। উচ্চ রাজকর্মচারী থেকে সেবক দল সকলেই তৎপর হয়ে উঠলেন আপন আপন কাজে। চতুর্দিকে শোনা যেতে লাগলো রাজা দশরথ রাজা রামের জয়ধ্বনি।

রাজসভা থেকে রামচন্দ্র নিজের প্রাসাদে এলেন। এমন শুভ সংবাদটি জানকীকে না জানানো পর্যন্ত যেন স্বস্তি পাচ্ছিলেন না। কিন্তু প্রাসাদে এসে শুনলেন মহারানী কৌশল্যার আহ্বানে জানকী তাঁর সঙ্গে পূজা মন্দিরে গিয়েছেন। রথ ঘুরিয়ে শ্রীরাম এলেন মাতৃদর্শনে। এসে দেখলেন জানকী আর লক্ষণ জননী সুমিত্রাকে নিয়ে সম্রাজ্ঞী কৌশল্যা তখন হর পার্বতীর পূজা করছেন। তাঁদের ঘিরে রয়েছেন কত না সহচরী ও দাসী।

0: মা।
1: কে রাম?
0: মা, মা একটা শুভ সংবাদ নিয়ে তোমাকে প্রণাম করতে এলাম। পিতা আমাকে প্রজা পালনের কাজে নিয়োগ করতে মনস্থ করেছেন। তার আদেশে আগামীকাল আমার রাজ্যাভিষেক হবে।
1: বাবা, বাবা রাম, আজ এমন সুসংবাদ শোনালি, আমার জীবন যেন সার্থক হলো। বাবা, আমি যে এতকাল আমার হর পার্বতীর কাছে তোর এমন মঙ্গল কামনাই করে এসেছি বাবা, আজ তারা মুখ তুলে চাইলেন, আমি ধন্য রে। বড় শুভক্ষণে তোকে গর্ভে ধারণ করেছিলাম। আশীর্বাদ করি, চিরজীবী হও বাবা, শত্রু জয়ী হও, তোমার রাজত্ব কাল যেন রামরাজ্য বলে জগতে আদর্শ হয়ে ওঠে।
0: মায়ের মঙ্গল কামনা কখনো বিফল হয় না মা, তোমার শুভাশিসে আমি নিশ্চয়ই সফল হব।
1: ওই দেখো, ওই দেখো, তোমার সুমিত্রা মাও তোমাকে আশীর্বাদের জন্য ধান্য দূর্বা এনেছে। যাও, ওকে প্রণাম করো।
2: দীর্ঘজীবী হও রাম, তোমার এই সৌভাগ্যে মানুষের কল্যাণ হবে। তুমি আর লক্ষণ তো হরিহর আত্মা, তোমার সর্বসুখে ও সুখী। আশীর্বাদ করি বাবা, জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের এই ভ্রাতৃ প্রেম অক্ষুণ্ণ থাকুক।
0: তোমার এই আশীর্বাদ শিরোধার্য মা। ভাই লক্ষণ, আজ থেকে তুমি আর আমি দুজনে মিলেই এই রাজ্য পরিচালনা করব। তুমি আমার অন্তরাত্মা, তাই এ রাজশ্রী তোমাকেও আশ্রয় করেছে। আমার অন্য দুই ভাই ভরত আর শত্রুঘ্ন এখন মাতুলালয়ে। এত দ্রুত সিদ্ধান্ত নেবার ফলে এ অনুষ্ঠানে তাদের যোগদান অসম্ভব। এই অসম্পূর্ণতার কথা ভেবে বড় বিষণ্ণ বোধ হচ্ছে আমার।

0: বৎসরাম, তুমি শুধু জ্যেষ্ঠ নও, ভাইদের যে পিতৃ প্রতিম, তোমার এই মহৎ দুঃখবোধ সেই কথাই প্রমাণ করেছে। তোমার শ্রেষ্ঠত্বের প্রমাণ তুমি নিজেই, কিন্তু মহারাজ তো অবিবেচক নন বাবা। নিশ্চয় অনিবার্য কোনো কারণেই তিনি এখন লগ্নভ্রষ্ট হতে চাননি। তবে মনে রেখো বৎস, ঈশ্বরের বিধান সর্বদাই মঙ্গলময়।
1: বৈদেহী, তোমার মুখে তৃপ্তির চিহ্ন দেখেই তোমার মনোভাব বুঝতে পেরেছি। তোমাকে আর কি বলবো, শুধু জানাই গুরু বশিষ্ঠ ব্যবস্থা দিয়েছেন আগামীকালের শুভকর্মের জন্য আমাদের দুজনকে আজ উপবাস করে পবিত্র মনে কুশ শয্যায় শয়ন করতে হবে।
2: তাহলে তোমরা অবিলম্বে প্রাসাদে ফিরে গিয়ে যথাবিহিত করো বৎস, আর আমরাও স্বপ্নের মতো পূর্ণ প্রভাতটির আগমনের প্রতীক্ষায় থাকি। জয় হোক তোমাদের, কল্যাণ হোক।
3: কিন্তু বিধির বিধান ভিন্ন, আমরা যতটুকু দেখতে পাই তার চেয়ে অনেক বেশি থেকে যায় অন্তরালে, আর তা দেখা যায় না বলেই তো তার নাম অদৃষ্ট। একদিকে যখন সুখের ইমারত গড়ে উঠেছে, অন্যদিকে তখন ভাঙনের দেবতা অলক্ষে কী করছেন কে জানে। ক্রৌঞ্চ দম্পতি যখন মিলনোৎসবে রত ছিল, তখন অন্তরাল থেকে নিষাদের নিক্ষিপ্ত শায়কও তো তাদের সুখের জীবনে দুর্যোগ ডেকে এনেছিল। মানুষের জীবনেও তেমনিভাবে মাঝে মাঝে অদৃশ্য আঘাত নামে, স্বপ্নের প্রাসাদ তখন মরিচিকার মতো মিলিয়ে যায়। কাল রামের রাজ্যাভিষেক, অযোধ্যা জুড়ে আজ তাই যেন মহোৎসবের বন্যা।

0: কৈকেয়ীর বৃদ্ধা দাসী কুরুপা কুব্জা মন্থরার কানে সেই আনন্দধ্বনি গেল। কাল রামের রাজ্যাভিষেক, শুনেই তার মাথায় যেন বজ্রাঘাত হলো। ঈর্ষার আগুনে পুড়তে পুড়তে ফন্দি খুঁজতে লাগলো সে, কেমন করে এই শুভকর্মটি পণ্ড করা যায়। ভাবতে ভাবতে সে এগিয়ে চলল রানী কৈকেয়ীর মহলের দিকে। মধ্যমা মহিষী কৈকেয়ীর শয়নকক্ষ, সে যেন শিল্পীর স্বপ্নলোকের মাধুরী দিয়ে গড়া এক নিভৃত নিকেতন। তার এই মায়াবী রূপ যৌবনী, তার অহংকার, তার সুখের ঘরের সোনার চাবি। এই অনন্যা যৌবনা সেই কারণেই তিন মহিষীর মধ্যে রাজা দশরথের নয়নমণি, তার প্রাণভ্রমরী। এমন এক অলস মুহূর্তে অকাল দুর্যোগের ঝড়ের মতো ঘরে ঢুকল দাসী মন্থরা। তার দু চোখে যেন ঘৃণা আর হাহাকার।
1: কি রে মন্থরা, তোর আবার কি সর্বনাশ হলো?
2: আমার হতে যাবে কেন? সর্বনাশ তো তোমার হয়েছে গো, কপাল ভেঙেছে তোমার।
1: কি সব আজে বাজে বকছিস, কি হয়েছে বলবি তো?
2: আমি আর কি বলবো রানীমা, তোমার সুখের ঘরে এবারে আগুন লেগেছে গো। আমি দাসীবাদী মানুষ, আমার কি, কিন্তু আমি যে তোমার বাপের বাড়ি থেকে তোমাকে দেখভাল করবো বলে চলে এসেছিলাম গো, শেষে কিনা এই দৃশ্য পোড়া চোখে আমাকেই দেখতে হবে।
1: উফ, তোর কোনো কথা আমি বুঝতে পারছি না মন্থরা, স্পষ্ট করে যদি বলতে পারিস তো বল, না হলে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে যা।
3: আমি দূর হলে যদি বিপদ দূর হতো তাহলে কি আর এই কালামুখ তোমাকে দেখাতে আসতাম? রানীমা, তোমার ভরতের যে সর্বনাশ হয়েছে।
1: ভরতের সর্বনাশ? কি কি বলছিস তুই? সে তো এখন মাতুলালয়ে।
3: সেই জন্যই তো সুবিধে, রাজা তোমাকে মিঠে মিঠে কথা বলে, আর সোহাগে তুমি গলে যাও, বাবু তোমাকেই বুঝি সব থেকে ভালোবাসে। মিথ্যে মিথ্যে সব মিথ্যে, রাজা ওই মুখে মধু আর অন্তরে কালকে উঠের বিষ।
1: জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর কুঁজি খেদি কানে, এত সাহস তোর? কাকে কি বলছিস?
3: না না, আমার গর্দান নাও, তবু সত্যি কথা না বলে থাকতে পারবো না গো।
2: আমি যে ভরতের ধাই মা, তার সর্বনাশ এই পোড়া চোখে দেখবো কেমন করে?
1: কি সর্বনাশ ভরতের?
3: কি সর্বনাশ? শোননি, কাল যে রাম রাজা হতে চলেছে।
1: রাম রাজা বলিস কি রে? কাল আমার আমার রামের অভিষেক। মন্থরা, এমন শুভ সংবাদ তুই বয়ে এনেছিস মন্থরা, তো লক্ষ বছর পরমায়ু হোক। নে আমার কণ্ঠ, আর আয় আয় আয়, আমি নিজে হাতে তোর গলায় পরিয়ে দিই। আয়
3: মরণ। তুমি কি গো রানীমা, আপনার ভালো তো পাগলেও বুঝে।
1: রাম রাজা হবে এর চেয়ে আনন্দের আর কি আছে? আমার রাম আর আমার ভরত, আমার রাম আর আমার ভরতে কোনো প্রভেদ নেই। ওরে, আমি তো দুজনেরই মা।
3: হ্যাঁ, সত মা। সতীনের ছেলের উন্নতি দেখাচ্ছে যে মরণ হোক ভালো, ভালোই তো। এখন থেকে কৌশল্যা হবেন রাজমাতা, আর তুমি সেই সতীনের দাসী বৃত্তি করে মরো। সীতা হবে রাজমধু, আর মণ্ডবী আড়ালে চোখে জল ফেলে ঘুরে বেড়াক।
1: কি আশ্চর্য, রাম বংশের বড় ছেলে সেই তো রাজা হবে। আমি যেমন ভরতের, তেমনি রামেরও তো মঙ্গল চাই। রাম যে আমাকে তার নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসে মন্থরা, ওরা চার ভাই এক দেহ এক প্রাণ। রাম রাজা হলে আমি তো মনে করবো ভরতই রাজা হয়েছে।
0: এমন নিষ্পাপ ফুলের মধ্যেও যে এমন বিষাক্ত মধু থাকতে পারে তা কি ভাবা যায়? কৈকেয়ী হয়তো দেবী প্রতিমাই ছিলেন, কিন্তু কাদা মাটিতে গড়া। অধর্ম আর পাপের প্রহরণ দিয়ে পাপিষ্ঠা মন্থরা তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। তার স্বভাবের অস্থির চিত্ততাকে, লঘুতাকে কৌশলে ব্যবহার করে ইতিহাসের পাতায় তাকে কলঙ্কিনি সাজিয়ে দিল। সন্তানের মঙ্গল কামনা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, তাকে দুর্বলতায় পরিবর্তিত করে সংসারে আগুন জ্বালিয়ে দিল মন্থরা। বিভ্রান্ত কৈকেয়ীকে পরামর্শ দিল,
4: মন্ত্র না করিয়া রামে পাঠাও খানন, ভরতের রাজ্য দেহ

0: খুঁজি বলে যুক্তি চাহ যুক্তি দিতে পারি, হেন যুক্তি দিব যে ভরতে রাজা করি।
1: হ্যাঁ, সত্যি সত্যি যুক্তি দিয়েছিল মন্থরা, যুক্তি দিবার জন্যই প্রাণ ছটফট করছিল তার। তাতে কোনো ব্যক্তিগত লাভ লোকসান আছে কিনা সে প্রশ্ন নেই। ওই নিষাদের অদৃশ্য তীরের মতো অলক্ষ্যে থেকে সে ঝাঁপিয়ে পড়ে জীবন মৃত্যুর মাঝখানে। অনিবার্য তার আঘাত, কে জানে হয়তো এরই আর এক